চৌবিশে ঘন্টা ডাক্তার বিকি সাহা এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার অমোক উপাধ্যায় এমবিবিএস চৌবিশে ঘন্টা ডাক্তার চন্দন সাহা রেডিওলজিস্ট প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার বিহীবার র শনিবার দিবসো 3:30 বজে ডাক্তার প্রদীপ পান্ডে সোনোলজিস্ট প্রত্যেক দিন বিহান 8 বজে দেখি 10 বজে সম্ম ডাক্তার সবিন লুইটেল রেডিওলজিস্ট দৈনিক দিবসো 2 বজে দেখি 5 বজে সম্ম সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি সুন্দর হরিচা 10 গ্র্যাড চোক মোরং মোবাইল নম্বর 98528 247 ফোন নম্বর 01 548 786